0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমক। কার্যক্রমের উপস্থাপনার মু শুলভা
1: ও মু জ্যোতিস্মিতা। শ্রোতা বন্ধু, আমি মানে সমস্তে বজাররে উৎপাদনকারী বা উপভোক্তা হিসাবে অংশগ্রহণ করে থাও। চাষ, কলকারখানা এবং সেবা ক্ষেত্রে কার্য ইত্যাদি দ্বারা আমি মানে উৎপাদনকারী ভাবে পরিগণিত হেলা বেলে, বজারর জিনিসপত্র ক্রয় কলাবেলে বা যেকোনসি সেবা মধ্য ক্রয় কলাবেলে আমি সমস্তে উপভোক্তা বা খাউটি বলি পরিগণিত হেউ। দ্রব্য কিংবা সেবাকু ব্যবহার নিমন্তে ক্রয় করি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আত্মসন্তোষ লাভ করুথবা ব্যক্তিবিশেষকু উপভোক্তা বা খাউটি বলি কুহাযায়। প্রতিদিন প্রায় সবুবেলে আমি সমস্তে বজারর কিছু না কিছু দ্রব্য ক্রয় করে থাও। উদাহরণত চাউল, ডালি, তেল, পরিবা, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটর ইত্যাদি ক্রয় করি বিক্রেতাকু আমি সেই সবু জিনিসর মূল্য প্রদান করে থাও। কিন্তু বেলে বেলে দেখা যায় যে এই বিক্রেতা আমাকু খারাপ জিনিস বা মাপ ওজনরে কম জিনিস তথা নকলি দ্রব্য প্রদান কিংবা নির্ধারিত দরঠারু অধিক দর ধার্য করি শোষণ করে থাকে। তেণু বজারর বিভিন্ন দ্রব্য ও সেবা ক্রয় করা সময়ের আমি সতর্কতার সহিত দ্রব্যর গুণ, দর, মাপ ও ওজন প্রতি লক্ষ্য রাখা হব। সরকার মধ্যে খাউটি মানকর সুরক্ষা নিমিত্ত বিভিন্ন প্রকার আইন কানুন প্রণয়ন করেছেন, যা সম্বন্ধে আম সমস্তর নিম্নতম জ্ঞান।

0: শ্রোতা বন্ধু, বর্তমান যুগরে অপমিশ্রিত দ্রব্য উপলব্ধ হওয়া এক সাধারণ ঘটনা। চাউলরে গোড়ি, চারে চমড়া গুণ্ড, পেট্রোলরে কিরোসিন ইত্যাদি মিশাই অপমিশ্রিত দ্রব্য প্রস্তুত করা যায় এবং খাউটি মানুষ এহা বিক্রয় করে শোষণ করা যায়। বেড়ে বেড়ে মুনাফাখোর তথা অসাধু ব্যবসায়ী মানে লাভখোর মনোবৃত্তি রাখি গোদামে বিভিন্ন প্রকার দ্রব্যকু মজুদ করে বেআইন ভাবে সেগুড়ির কৃত্রিম অভাব সৃষ্টি করে থাকে। এদ্বারা খাউটি চড়া দরের বিভিন্ন প্রকার জিনিস কিনি শোষিত হয়ে থাকে। বজারে মিলুথিবা বিভিন্ন বস্তুগুড়িকরে নিরাপত্তা জনিত মোহর বা চিহ্ন রাখিবা বাঞ্ছনীয়, কিন্তু আজিকালি বহুত কোম্পানি প্রতিযোগিতামূলক মনোভাব নেই সামগ্রী প্রস্তুত কলাবেলে এ প্রকার নিরাপত্তা জনিত মোহর বা চিহ্ন লগাই নথান্তি। তদ্বারা খাউটি উক্ত সামগ্রী ক্রয় করে ব্যবহার কলাবেলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে বা বেড়ে বেড়ে মৃত্যু মুখে পড়ে থাকে।
1: উৎপাদনকারী ও বিক্রেতা মানে সেমানঙ্কর দ্রব্য সম্পর্কে মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য বিভিন্ন প্রকার বিজ্ঞাপন মাধ্যমে প্রচার করে থাকে। সাধারণত এই কার্যক্রমে উৎপাদিত দ্রব্যর গুণ মান, বিশ্বসনীয়তা, নিরাপত্তা ও সময়সীমা ইত্যাদি বিষয়ে সঠিক উল্লেখ করে না থাকে, যদ্বারা এহা ক্রয় করে খাউটি নিজের স্বাস্থ্য ও নিরাপত্তাকু বিপন্ন করে থাকে। অনেক সময়ে দেখা যায় যে বিক্রেতা খাউটিকু কোনসি দ্রব্য বিক্রয় করিবা পূর্বরু বিক্রি পরবর্তী সেবার সমস্ত সুবিধা যোগাই দেবা পাই প্রতিশ্রুতি দেই থান্তি, অথচ পরবর্তী সময়ে উক্ত সেবা পাইবা পাই খাউটি অসমর্থ হুয়ন্তি কিংবা নানা প্রকার অসুবিধার সম্মুখীন হয়ে থান্তি। আজিকালি আমি মানে যেতে সবু সৌখিন আরামদায়ক খাউটি দ্রব্য যথা টেলিভিশন, মোটরসাইকেল, কম্পিউটর, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, কার আদি ব্যবহার করুছু, সেগুড়ির বিক্রি পরবর্তী সেবা সঠিকভাবে উপলব্ধ হেউ নাহি।
0: শ্রোতা বন্ধু, খাউটি বিভিন্ন উপায়ে শোষিত হয়ে থাকে। খাউটি শোষণর এক মুখ্য কারণ হচ্ছে স্বল্প সাক্ষরতা। ভারত ভলি এক বিকাশোন্মুখী দেশে খাউটি মানঙ্কর সাক্ষরতা হার অতি কম, তেণু সেমানে বজারর হালচাল যথা বজারে কি প্রকার দ্রব্য মিলুছি ও তার দর কেতে হওয়া কথা ইত্যাদি বিষয়ে আদৌ সচেতন নথান্তি। গোটিয়ে দ্রব্য বা সেবার উৎপাদিত মূল্য কেতে ও আনুষঙ্গিক খরচ ইত্যাদিকু মিশাই সেগুড়িক কেতে দরের বিক্রি করা যিব ইত্যাদি সবিশেষে তথ্য খাউটি মানঙ্কর জ্ঞাত সারকু খবরকাগজ, টেলিভিশন ও ইন্টারনেট আদি মাধ্যমে অণাযা আবশ্যক। আমদেশর খাউটি মানঙ্কর নিকটরে এ প্রকার বজার সম্বন্ধিত জ্ঞান খুব সীমিত, সেথিপাই এঠারে খাউটি মানে অধিকরু অধিক শোষিত হয়ে থাকে। সাধারণত ভারত ভলি বিকাশোন্মুখী দেশ মানঙ্করে বিভিন্ন দ্রব্য উৎপাদনরে অল্প সংখ্যক উৎপাদনকারী থাকে, সেথিপাই বজারর দর নির্ধারণ ও যোগাণরে সেমানঙ্কর একচাটিয়া ব্যবস্থা দেখা যায়। এদ্বারা বজারের জিনিসপত্রর দরদাম উচ্চরে রহে ও খাউটিকু অযথা খরচান্ত হেবাকু পড়ি থাকে। এভলি অবস্থায় বিভিন্ন জিনিসর দর নির্ধারণরে উৎপাদনকারী ও ব্যবসায়ী মানে অধিক ক্ষমতাশীল হয়ে থাকে।

0: শ্রোতা বন্ধু, আজির শিশু আগামীকালের ভবিষ্যৎ, সেমানকর মৌলিক অধিকার যেমিতি অক্ষুণ্ণ রহে সেথিপ্রতি যত্নবান হওয়াকু পড়িব। সেমানকর শিক্ষা স্বাস্থ্য প্রতি অধিক গুরুত্ব দেবাকু হব। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তারি পছরে এমানকর বড় ভূমিকা রয়েছে। শৈশব অবস্থার শিশুকে সশক্ত করিবা, সেমানকর পুষ্টি সাধন নিমন্তে সজাগ রহিবা, তা সহিত সেমানকর শারীরিক মানসিক তথা বৌদ্ধিক বিকাশ ক্ষেত্রে পদক্ষেপ নেবা। এইপরি ভাবে সেমানকর যদি শৈশব কৈশোর অবস্থা সুদৃঢ় হুয়ে, যুবাবস্থা মধ্যে সেতিকি উন্নত আউ বিকশিত হেব। এই অবসরের আজ রয়েছে আলোচনা, এক সুস্থ শৈশব এক প্রগতিশীল সমাজের মূল ভিত্তি। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী শ্বেতা রাউত।
1: প্রগতিশীল দেশ পাইঁ সুস্থ শৈশব নিহাতি আবশ্যক। সুস্থ শৈশবর অর্থ কেবল রোগমুক্ত শরীর নুহে, গোটে সুন্দর পরিবেশ যেটার শিশু পর্যাপ্ত পোষণ পাওয়া, উত্তম শিক্ষা, ভাল স্বাস্থ্য সেবা, মানসিক সুরক্ষা, স্নেহ, নৈতিক মূল্যবোধ, সবু সুস্থ শৈশব পাই নিহাতি আবশ্যক। শিশু মানে যেতবে সবু সুবিধা পাইবে, সেমান ভিতরে আত্মবিশ্বাস বড়ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকশিত হব, তাহলে আমি সেই কহা সুস্থ শৈশব। শিশুর সুস্থতা উপরে কেবল কহিলে হবনি যে তার দেহ ভালো রহবা কিংবা কোণী অসুস্থতা ভিতরে ন রহবা, না। সুস্থতা কহিলে আমার খাদ্য পোষণ, শ্রদ্ধার পোষণ, সংস্কার পোষণ, শিক্ষার পোষণ, আধ্যাত্ম পোষণ, আকটর পোষণ, এ সব জিনিস বা পোষক তত্ত্ব গোটে শিশুকে দরকার। খাদ্য কহিলে কম, যেমনি গোটে ছোট শিশুকে আজিকাল অত্যাধুনিক জীবনশৈলী এতে মাত্রার যে মহিলা মানে চাহু না কি আমি স্তন্যপান করাইবা, গোটে শিশুকে মা ক্ষীর নিহতি আবশ্যক। তুমি নিজের সৌন্দর্য পাই হো কিংবা নিজের কোণী ভিটামিন অভাব হো কিংবা মানে সফিসিয়েন্ট বা গোটে মার স্তন্যপান করাইবার যে ক্যাপাসিটিটা ন রহবার হো কোণ পাই হো কারণ, কিন্তু মা ক্ষীর গোটে শিশুকে নিহতি দরকার, যেটা সে বঞ্চিত হওয়া আদৌ উচিত নুহে, সে প্রতি আমি ধ্যান দেওয়া দরকার। শ্রদ্ধার পোষণ, আমি কেবল পিলাটি জন্ম করেদেলে হব না, পিলাকু আমি আম গর্ভরে রাখি জন্ম করছেন, এতে স্নেহ শ্রদ্ধা বিশ্বাস আশা আকাঙ্ক্ষা গোটে শিশু ভিতরে আমি রুচান, সে আমার ভবিষ্যৎ। তেমন সে কেমিটি ভবিষ্যৎ পাই গোটে প্রগতিশীল দেশ পাই গোটে ভালো সিপাহী হয়ে পড়ব, সে তা উপরে আমি গুরুত্ব দেবার অছি, তাকে আমি বুঝিবার অছি। শ্রদ্ধার কথা মু কৌলি, আমি গোটে ছুয়া গোটে মা যেতে স্নেহ দিয়ে পারিব, আমি সবুবে ভুলে যাচ্ছে যে আমার ভিতরে গোটে ইনর কোয়ালিটি অছি, যে গোটে মা গোটে ছুয়া কান্দিলে জাঁপারে, আর গোটে মা কু বিপদ পড়লে ছুয়া জাঁপারে। এই যে কনেকশনটা গোটে শিশুর পেট ভিতর থাকে, তো সেই ইনর কনেকশনটা বিল্ডঅপ করা দরকার, বা শিশুর মনস্তত্ব সেমিতি রহবা দরকার, শ্রদ্ধা সেটিকি রহবা দরকার, যেটা ছুয়া তার মেন্টালি সে কেতে ক্যাপাবল হয়ে পারিব, কেতে মা সহ অ্যাটাচ হয়ে পারিব। তারপরে আমার সে

0: দুবাই জোহার
1: জোহার জোহার বাবু আছো বাবু
0: অহ কদ্রি তো যে তো দাদি খরা হউছি যে কা
1: আছি বাবু মেরি হদরি হদরি নেকে হ হ হ এটা জেসি বৈঠক ইয়াড়ে ভাই মানে দাই দিবে বলি গরি আইলি ভাই
0: হ
1: তো যেই গরি এটা বুড়ে দেই গরি বি আইলি না বলে টিকে মনে লাগুছে বল তো
0: কা করব দাদা খরা বর্ষা শীত তো চাষির গুটে বড় জিনিস হে বর্ষা যদি টিকে হেই দেবা বলে আগে ফেরগা তোতে ধর মতে ধরাই যা
1: বাবু আমি মাটির ছুয়া বাবু হেটাকে গরমাগে যেতেবেলে যেন পরিস্থিতি আসবা নাই
0: হয়ে
1: নিহাতি সামনা গরমা
0: বলে দাদা এমনু এটা ধর আমার যেটা জমিন হেলা কি বিহন পাচল সবু তো দেখরেখ করবা কি পড়বা
1: নিহাতি নিহাতি
0: বলে খরা টিয়ার লাগি জুত জুতা উপরে টিকে জহ ধ্যান দেওয়ার কথা গা বলছিলি
1: দেখো বাবু যদি খরা টিয়া অড়ু পাইন বুনি পাইলে নাই গে
0: হ্যাঁ
1: নিহাতি জমিকে জুতবার কথা জুতি দেব বলে দেখো মাটিটা বি ওলট পালট হয়ে যা তারপরে গলা ফসলর যেন মূলি মূলা থিবা নড়গা নুড়গি থিবা সবু কুহি বিলি যা মাটি মিশি যা তারপরে আমার যেন ক্ষতিকারক রোগ জীবাণু কি কীট পতঙ্গ যা বি থিবে সেমানে বি সাফ হয়ে যাবে তো জমি মানে বতর
0: দিয়ে
1: উতরালে হাতকে নিজে বি উতরিবার কথা ডুলিকে আর
0: দাদা দেখো এই সময়কে মানে কেন জমিরে কেন ধান আর পান বর্ষাকে আকলন করবার চাষির গুটে মুখ্য কবার বলে জমির প্রস্তুতি আর যেন্দা আমরা ধান চাষ কেন হিসাবে আরম্ভ করমা ইতি তো কেদিন আগে কথা মানে
1: বহুত কথা আছে ভাই বহুত কথা আছে দেখো তোমার কহতি পানি পাইলে জুতা বুতি কলা পরে জমিকে তো প্রস্তুত করমা একা গোটে কথা হো এনে কহমি বলছিলি ভাই যে দেখ আগতুরা যদি আয়ের কিরিকে আমি চষা বুছা করিদমা আর টিকে মাটি মুটি রিড়াই দেইথিমা ভাই তো হে আরি বি নিকে আমি চাইলে আর গোটে ফসল উতারি তারপরে গুটে গুটে আড়ে তো সেমি দৌছন ভেড়ি দৌছন খড়া গজ বি
0: দৌছন
1: তো আমার লোকে হে উপরে বিটিকে ধ্যান দেবার কথা বাবু
0: হ্যাঁ দাদা গুটে জায়গায় দেখো এটা কথা পড়লা যে ধান বুনিছে গুটে চাষি আর ভাজি শাক ফের সেতি বুনি
1: দেখো তো এটা
0: সে বলে এটা তো 15 দিনে হবা
1: হই হই হই হই
0: বলে 20 দিন ভিতরে ফের ভাজি শাক গুটে অমল করি না
1: হ্যাঁ
0: ইটা আগে বলমা হুছি আর পিলা
1: নিহাতি নিহাতি নিহাতি ধাড়ি বুনাই দি কুরথিবা
0: করিথিবা
1: গড়ে সুন্দর ভাজি শাক বিনি
0: হ্যাঁ
1: একদম বাবু হেতে বলে রেট বিথিবা হো
0: হ্যাঁ

0: ସେ ଆସ୍କେ ଲାଗିଥିଲା ଗୀତ ପଦେ ହେଲେ ଗୋଟେ ଦୁସରା ହେସି
1: ହଏ
0: ଆର୍ ଗଲା ଗଲା ବେଲ୍କେ ବି ଚାଷୀ ଭାଇକୁ କହମା ଯେ ଆଜିକାଲି ପଞ୍ଚାୟତ ସ୍ତରରେ ହେଲା ବ୍ଲକ ସ୍ତରରେ ମୋ ଗୁହାଳ ଯୋଜନା ଦେବା ଇଟା ଓଡ଼ିଶା ସରକାର କର ଯେନ୍ ମାନଙ୍କର ଗାଏ ଦାମୁର ଛେଲ ମେଢି ଅଛେ ସରକାର ତାହାକୁ ଗୁହାଳ ଦେବାର ବି ବ୍ୟବସ୍ଥା ରହିଛି
1: ତ ଯେନ୍ ଅଧିକାରୀ ଆଜ୍ଞା ମାନଙ୍କର ସାଙ୍ଗେ ନାଇଁ କେ
0: ହଏ ହଏ
1: ବାବୁ ଭେଟଘାଟ କରିକି ଯୋଗାଯୋଗ ରଖିକିରି ହେ ଫାଇଦା ବି କେନ୍ତା ଆମର ଲୋକ ପାଇପାରବେ ତାର ଉପରେ ଚେଷ୍ଟା କରବାର କଥା
0: ହଁ ହଁ ହଁ ହଁ আর যেটা আমার প্রাণী ধন অধিকারী আজ্ঞা মানে গাঁ মানকে অছন তাকর ঠানে যাইকি আচ্ছা কেতে গায়ে দাম রকিছন তো তাকর ঠানে রিপোর্ট থিবা
1: নিহাতি নিহাতি নিহাতি
0: তাকর সঙ্গে যোগাযোগ করবে
1: যেপরি কি যেন মানে ধর ছেল পুষ্পার লাগি কুকুড়া পুষ্পার লাগি চাহুছন তাঙ্কর লাগি বি ভিন্ন ভিন্ন প্রকার সুবিধা
0: আছে সুবিধা আছে
1: খালি আজ্ঞা মানকর সঙ্গে টিকে যোগাযোগ রকিকি মানে কামটা উতারি নেবার কথা
0: হ হ
1: ଜୁହାର ଭାଇ ଜୁହାର।